0: সে চাংগুটুকে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষেচং মেতা।
2: সুথেয়া 6:30 থেকে 7 বজে তক। স্টেশন কিপস FM 98.3 মেগাহার্টজ।